0: ওকে দেখ মালকোবিন্দিস জেনে মাকা মুজিকা ফুরক নেবে পুসি বেলুন সালে সফরে শোনা বা মালকোবিন্দিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জোবেন তুডি মেহে সাইডে মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউন নো ফো আপোয়ু বা ডেজেন ভলিমেন্টু
1: লস দুনি কাতা ইতা জোবেন তুডি রানে জোবেন তুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জোবেন তুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন otas phone bana sound phone ida ne ida joventuri mustengi hanoin ida ke phone la osona to continua ba hanoin ida ke sirahalo la condiso sito sound no condisaun ka ambiente pobuninian mabe ita precisa ha horis hanoin ida ke phone hanoin ida ke dia ba pobuidane nebe mak durante ni itare na sound ni independencia mabe na fatin phone ni dependencia nema problema Agora, how many mehi ba na sound ni dane ba contribui ba desenvolvimento ni habile de ham bot tep tebes. Tamba sai ma di ham bot. Husi inicio how aprende no ha consciente ba realidade. Na sound ni precisa desenvolvimento. Desenvolvimento ni mak modernize sound. Modernize sound sociedade antiga ka sociedade atrasado ba sociedade moderno ka sociedade avançado. Ne mak importante. Agora, atu transforma sociedade maka ita tengi transforma lu kita ni Hanoin. Atu transforma ita ni Hanoin, maka ita precisa conhece la ciencia ida nebe maka bele hatur ita ho justo. Ne maka nesan oin haunia kolega ka haunia bele un de Hanona katak ciencia

আমরা আসি লিসেন্সিয়াডো ফিলামায় হালিমার হেলা ডিজেন প্রেকার এটাও নিডা নেই ফর্মা নিহা নই নিডা কাতাক হয়তো ইন কুরসু বাড়াইলি ওর ইডে পয়স কুরসু বাড়াইলি ওর নিহেতন এমপ্রেগ এক্সটেরিয়র নে সার্ভিস হয়ে নেবা ইডে পয়স নিহারে এজেম্পল এমন সার্ভিস হয়ে নেবা নিয়ে মান্ডা ওসান মা ইহানে নিয়ে ফ্যামিলি হাল উমা দিয়াক সোসা কার রেতা এটাও নিডা নেই নিয়ে ওই পাই এটাও হাবাহুতু রাইলেও হাবাহুতু রাইলেও এটাও নিডা নে তো নুফি নিদানে নাসাও নে সাই নাফাতে নাসাও নিলাকে ডিফিসিল লিতো না তো আভানসা তাম জবেন্তুরি নি হানো নি না কোনো পাসপোর্টে না কোনো এমপ্রেগো এক্সটেরিয়র নিয়ে লাখো হানো হানো নিয়ে ইতেনে রাইলার আতে ফুঙ্কশনার পুবলিক বালু সাকার তারাতানি ডকুমেন্ট বা রাইলেও না প্রবলেম তো আমার স্যালারিও স্যালারি নু নে রেনু মিনার নি স্যালারি সেন্দু কিনছে কই তার নিয়ে ওয়া নি ফেন লা রেসপন্ডে বা নিউ মালারান এন্তাও নি হারে বা স্যালারি এমপ্রেগো এক্সটেরিয়র নে বহুত দেবতে বেস এন্তাও নি কোকো আবান্ডন নি ফ্যামিলি আবান্ডন নি না সাং হুসিক নি ফ্যামিলি হুসিক নি না সাং হুসিক নি ফেন নি ওয়ান রাসিক নিয়ে তেঙ্কি পা বানে তামা সাইরা তামা কুনিসন্স ইকোনমিয়া ইকোনমিয়া মাকলা আজুরা আগরা নে প্রবলেম বহুত দিকে লাওস আমি আসা সে ফুতুর মাস আগরা মাস আমি আসা সোনা তামা নেমা কেসাউ নে ইকোনমিয়া নেমস প্রবলেম আইটা বাইতা লিগ হ ডিসেম্প্রেগো নে আগরা সে এমা এমপ্রেগার এমপ্রেগার এমপ্রেগার ওরি রাহনে সান ফুনসনার পাবলিক ইয়া মাক তরাতাউ নে নিয়ে নিয়ে ডকুমেন্ট বার বার বারাইলি ওর কোন তুমি জবেন্তুরি রাবান রনার নে হুতু তুই হানো ইম পার বারাইলি ওর আতে দেনে পপুলেশন শেরন পে মাক বারাইলি ওর ইহা ইংলাতেরা সির রিসিলি হেলাও না হেনবা সির রাফিলা ফাত ইন্ডিয়া কোন এন্তাও সির হেলাও না হেনবা ই সিরা বা কোরিয়া ইরা বা কোরিয়া নি ফিলা মাই নি নি কন্ট্রাক্ট তিনে লিমা নি ফিলা মাই নি সে উরুস নি সুরসুরত পার ফিলা ফালিবা বা সার্ভিস ফাল তাম্বা ইয়ে তিমোর লায়া কন্ডিশন সার্ভিস নি তো আবান্ডন হানছে নে এন্তাও নি ইয়া কন্টাক্ট হো নিয়া পাত্রা অঙ্কা ইয়া নি নিয়া নি বেলে ফিলা নি বা সার্ভিস ফালি হেনবা এন্তাও নিজে নে মানাফাদিন তিমোর নে নাফাদিন ইতেনে না সাউন লাউস ইন্ডিপেন্ডেন্সে পারা সাই না সাউন ট্রাভেলার ডোরিরা না সাউন এক্সাম্পল আলেমাইনে প্রেসিজন ইয়া বা কোরিয়া প্রেসিজন ইয়া বা চীনা প্রেসিজন ইয়া বা জাপান প্রেসিজন ইয়া বা তিমোর নে ইন্ডিপেন্ডেন্সে পারা লাউস আনে সানে সে ইন্ডিপেন্ডেন্সে পারি তো সাই আতাম ফোম ফাল উলুকে অকুপাসাম ইন্ডোনেশিয়া নিয়া ইতানে আমানে আতাম তিয়ানো ইতানে রাই রাশি ইরে পয়স দে ইন্ডিপেন্ডেন্সে ইতানে ওয়াঙ্গা ইতা রাশি পাই আতাম ফালে এমনে রাই সা না সাউন্ড আমাক ধীরে ধীরে ডেমোক্রাটিক আনে সানে এমা লুবু কোয়াইন ইডা মাক হিকিস নিয়া মাহাতে নিয়ে রুইন ও রাম বা রাই ইডানে আগর